নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সম্পর্কে বলি দু চার কথা।

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত হলো ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ স্বাস্থ্য বীমা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে দেশের দরিদ্র এবং আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোকে প্রতি বছরে প্রতি পরিবার মাপক 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস বা নগদহীন চিকিৎসার সুবিধা দেওয়া হয়। সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তির জন্য কোনো টাকা দিতে হয় না। হাসপাতালে ভর্তির আগে 3 দিন এবং ছাড়ার পর 15 দিন পর্যন্ত ওষুধ এবং পরীক্ষার খরচ অন্তর্ভুক্ত রয়েছে এই যোজনার মধ্যে। পরিবারের সদস্য সংখ্যার উপরে কোনো বিধিনিষেধ নেই। নতুন নিয়মে 70 বছর বা তার চেয়ে বেশি প্রবীণদের নাগরিকদের এই প্রকল্পের আওতাভুক্ত করা যেতে পারে। কারা আবেদন করতে পারবেন সেই প্রসঙ্গে বলি, সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস পরিবারগুলি ডেটা অনুযায়ী গ্রামীণ ও শহরাঞ্চলের নিম্ন আয়ের পরিবাররাই এতে আবেদন করতে পারে। যেমন কাঁচা বাড়িতে বসবাসকারী, ভূমিহীন বা দিনমজুর পরিবার, তপশিলি জাতি, তপশিলি উপজাতিভুক্ত পরিবার যারা দিনমজুর তারাই কেবলমাত্র আবেদন করতে পারেন। আপনি এই প্রকল্পের যোগ্য কিনা জানতে চান, তবে অফিসিয়াল ন্যাশনাল হেলথ অথরিটি পোর্টাল বা ক্লিয়ার ট্যাক্স গাইডে আপনার মোবাইল নম্বর এবং রেশন কার্ড দিয়ে যাচাই করতে পারেন।

যোগ্য হলে নিকটবর্তী সাধারণ পরিষেবা বা তালিকাভুক্ত হাসপাতালে গিয়ে আয়ুষ্মান কার্ড তৈরি করতে পারেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে কোনো তথ্য, অভিযোগ বা সহায়তার জন্য এই টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে পারেন। টোল ফ্রি নম্বরটি হল 1800 11 4477। আরেকটি টোল ফ্রি নম্বর হল 1800 11 5155। টোল ফ্রি নম্বরগুলো আরেকবার বলছি, যেখানে নিকটবর্তী সাধারণ পরিষেবা কেন্দ্রে গিয়ে আপনি এই যোজনার যে কোনো তথ্য বা অভিযোগ সহায়তার জন্য ফোন করতে পারেন। নাম্বারটি হল 1800 11 4477 এবং আরেকটি নম্বর হল 1800

শুনছিলেন আশ্রিতা ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি। আজকের দিনে নারী স্বাধীনতা নিয়ে হই হই ব্যাপার চলছে দেশ দুনিয়া জুড়ে। আজকের সমাজে নারী কতখানি স্বাধীন, স্বতঃস্ফূর্তভাবে সকল স্থানে সে তার মতামতকে উপস্থাপিত করতে পারছে, কতখানি পারছে? আহার নিদ্রা বিলাস বা প্রসবের যন্ত্র কিন্তু সে নয়, তারও একটা প্রাণ আছে, তার ইচ্ছা শক্তি আছে, তার অধিকার বোধ আছে, ভালো মন্দের বিচার বিশ্লেষণের ক্ষমতাও তার আছে। তাকে ইম্যাটেরিয়াল বা অপার্থিব কোনো বস্তু মনে করা বাতুলতা মাত্র। যেখানে আজকের নারী সকল স্থানে নিজেকে একটা যোগ্য জায়গায় প্রমাণিত করতে চাইছে, সেই সমাজটাতে দাঁড়িয়ে তাকে সামান্য যদি আমরা সহযোগিতা করি বা আন্তরিকতা দেখাই, সে তার আত্মিক ও মানসিকভাবে অনেকখানি শান্তি শীতলতার এক প্রতিমূর্তি হয়ে উঠবে আমাদেরই কাছে। আজকের দিনে নারী শিক্ষা আর স্বাধীনতা এতটাই প্রয়োজন, যেখানে একটি বিধ্বংসী সমাজ সে পুনরায় পুনরুদ্ধার করতে পারবে, এক নব সমাজের নির্মাণ করতে পারবে সে। আমার তাই দৃঢ় বিশ্বাস, কোনো তাচ্ছিল্য নয়, উপহাস্য নয়, আসুন কন্যা সন্তানকে সুশিক্ষিত করে নারী প্রগতিকে আমরা আরও একটা ধাপ এগিয়ে নিয়ে যাই। নারী হলো সকল জাতির ধারক ও বাহক। একটি নারী সুশিক্ষিত হলে, আর্থিক দিক থেকে সফল হয়ে উঠলে সমগ্র জাতির সফল উত্তরণের ধ্বজাকে সে বহন করবে।

0: এখন আমরা শুনব স্বরচিত গল্প পাঠ লোপামুদ্রা সিংহদেবের কাছ থেকে। আমরা দুটি গল্প শুনব ধাপে ধাপে, নিশিকন্যা এবং মানবিকতা।
1: আজ আমার নিবেদনে থাকছে দুটি ছোট গল্প। প্রথম গল্প নিশিকন্যা। মেঘলা আকাশ, বাদলা বাতাস, পড়ছে তোমায় মনে, কত কথাই মনের কোণে আছে সঙ্গোপনে। বাইরে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, মেঘের গর্জন, ঝোড়ো হাওয়া আর বিদ্যুতের চোখ ধাঁধানো চোখ রাঙানিকে উপেক্ষা করে জানলার ধারে এসে দাঁড়ায় অপরাজিতা। এমন বৃষ্টি ভেজা দিনে অতীত বড় সামনে এসে দাঁড়ায়। বড্ড মন কেমন করা দিন আজ। গভীর রাত পর্যন্ত ক্লায়েন্টের মন জুগিয়ে বড় ক্লান্ত অপু। বাকি রাত দু চোখের পাতা এক করতে পারেনি সে। মা বড় আদর করে নাম রেখেছিল অপরাজিতা। মা বলতো, আমার অপু মা কোনো দিন হারবে না, জীবনের সব যুদ্ধে ও জিতবেই। কিন্তু মা, তোমার অপু তো জিতল না, একেবারে গো হারান হেরে গেল যে। জানলা দিয়ে আসা বৃষ্টির জল আর অপুর চোখের জল মিলে মিশে একাকার হয়ে যেতে থাকে। অরণির কথা আজ বড্ড মনে পড়ছে অপুর। প্রিয় বান্ধবী অনন্যার দাদা অরণী, মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করা অরণী, যাদবপুর ইউনিভার্সিটির উজ্জ্বল ছাত্র অরণী, তার বড় আপনজন, বড় ভালো লাগার, বড় ভালোবাসার ধন। স্কুলে তার প্রিয় বান্ধবী অনন্যা, ক্লাসের ফার্স্ট গার্ল। অপুও ভালো রেজাল্ট করে, তবে অঙ্কে অপু বড় ভয় পেত। তখন ক্লাস টেন, গরমের ছুটিতে অনন্যা এসে মাকে বলল, মাসি আমার দাদা এসেছে, ওর কাছে আমি আর অপু অঙ্ক নিয়ে বসবো, তোমার আপত্তি নেই তো? মা বললেন, তবে তো খুব ভালো হয় রে অনু, অপু তো টিউশন নিতেই চায় না, বলে সময় নষ্ট, এদিকে দেখ অঙ্কেই ওর বেশি ভয়। সেই আলাপ অরণীর সঙ্গে, অঙ্ককে ভালোবাসতেও শিখল অরণীর হাত ধরেই। পরীক্ষা এসেবারে অঙ্কে 197 পেয়ে সবাইকে অবাক করে দিয়েছিল অপু। অনন্যা তো বরাবরই ক্লাসে ফার্স্ট হতো, এবারে অপুও ভালো রেজাল্ট করতে শুরু করল। মনে আছে অপুর 4 বিষয়ে লেটার পেয়েছিল সে স্কুলের শেষ পরীক্ষায়। অরণীর প্রতি ভালো লাগাও ততদিনে ভালোবাসার ফুল হয়ে ফুটে উঠছে। যাদবপুরে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়া অরণীর চোখেও তখন অনেক স্বপ্ন। পড়াশোনা, নাচ আর বন্ধুদের নিয়ে একটু একটু করে বড় হয়ে উঠছিল অপু। তার যে কোনো সমস্যায় তো মাই ভরসা। মাকে সব কথা না বলতে পারলে সে শান্তি পেত না। মা যে তার প্রিয় বন্ধু, খালি অরণীর ব্যাপারে কোনো কথা বলতে সে লজ্জা পেয়েছে। তবে মা নিজের থেকেই সব বুঝতে পেরেছিল। অরণীকে ডেকে পাঠিয়ে তার সাথে কথা বলেছিল মা। মার মনে জায়গা করে নিতে পেরেছিল অরণী। মা বলেছিল, অরণীকে কোনোদিন দুঃখ দিস না অপু, ও তোকে বড্ড ভালোবাসে। লজ্জায় মাকে জড়িয়ে ধরেছিল অপরাজিতা। মা আরও বলেছিল, দেখিস পড়াশোনার যেন কোনোভাবেই ক্ষতি না হয়, নিজের পায়ে দাঁড়াতে হবে তোকে, আমার মতো কারোর ওপর নির্ভরশীল হোস না, অর্থনৈতিক স্বাবলম্বী না হলে মেয়েদের অনেক কষ্ট পেতে হয়, অপমানিত হতে হয়। সেদিন অপু একবারের জন্যেও বোঝেনি মা তার নিজের কষ্ট, তার নিজের অভিমানের কথা বলছে। সংসারের কোনো পরিবর্তন তার চোখেই পড়েনি। চোখে পড়েনি নাকি মাই কিছু জানতে দেয়নি তাকে, বুঝতে পারে না অপু। সেদিন রাত্রে ঘুম ভেঙে গেছিল মা বাবার গলার আওয়াজে। একটা নাম কানে এসেছিল, তৃষা। মার গলা শুনেছিল, আমার জীবনেও আর তোমাকে প্রয়োজন নেই। বাবা বলেছিল, যাবার মতো কোনো জায়গাই তোমার নেই, কাজেই বেশি কথা বলো না তো। কিছুই বুঝতে পারেনি সে, শুধু মনে হয়েছিল মা যেন বাথরুমের দিকে চলে গেল। আবার ঘুমিয়ে পড়েছিল অপু। পরদিন ঘুম ভাঙল অনেক লোকের গলার আওয়াজে। তাড়াতাড়ি উঠে বাইরে এসে দেখল বারান্দায় মা শুয়ে আছে, তাকে ঘিরে পাড়ার সব মাসিমা কাকিমারা। অপুকে দেখে কেউ একজন বলে উঠল, তোদের সর্বনাশ হয়ে গেছে রে কো অপু, তোর মা নেই। মা নেই? মুহূর্তে অপুর মাথা ঘুরে যায়, আর কিচ্ছু জানে না সে। জ্ঞান হলে শোনে বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি করবে অপু, কিছু বুঝতে পারে না সে। শুধু জানে জেল থেকে মামারাই বাবাকে ছাড়িয়ে এনেছিল তার মুখ চেয়ে, কিন্তু দায়িত্ব নেয়নি। তার মায়ের খোঁজই করতো না মামারা। বিয়ে দিয়ে ঘাড়ের বোঝা নামাতে পেরে হাঁপ ছেড়ে বেঁচেছিল তারা। পাছে বোন পৈতৃক বাড়ির ভাগ চায়, তাই যোগাযোগও রাখতে চাইতো না। জেল থেকে ফেরার পর বাবার মদ খাওয়ার মাত্রা বেড়ে গেছিল। বাবা জুয়া খেলাও ধরেছে, আন্দাজ করত অপরাজিতা। কিন্তু বাবা যে একটা অমানুষে পরিণত হয়েছে তা সে ভাবতেও পারেনি। আসলে মার মৃত্যু, তৃষার দূরে সরে যাওয়া, জুয়ার নেশা আর মদ খাওয়ার পয়সার অভাব বাবাকে অমানুষ করে তুলেছিল, এখন বোঝে অপু। মা চলে যাবার পর অরণী তাকে আগলে রাখত। তার ভালোবাসাতেই অপু একটু একটু করে স্বাভাবিক হয়েছিল, কলেজ যাওয়া শুরু করেছিল, পড়াশোনার মধ্যে ডুবে সব কষ্ট ভুলতে চেয়েছিল। বড় ভালোবেসেছিল অরণী তার অপুকে। অনন্যা তার মা বাবাও খুব ভালোবাসতেন অপুকে। মার অভাব খানিকটা পূরণ করেছিলেন অনন্যা অরণীর মা সবিতা দেবী। নিজের স্কলারশিপের টাকায় পড়াশোনা চালিয়েছে অপু, টিউশনির টাকায় হাত খরচা। পড়াশোনার ব্যাপারে বাবা অবশ্য কোনোদিন আপত্তি করেনি। আসলে মার মৃত্যুর পর বাবা আর তার সাথে সহজভাবে কথা বলতে পারত না। তার পোস্ট গ্রাজুয়েশন আর অরণীর MBA পরীক্ষার পরই তারা সংসার শুরু করবে ঠিক করে রেখেছিল। অরণী ইতিমধ্যেই ক্যাম্পাস সিলেকশনে ভালো চাকরিও পেয়ে গেছে। অরণীর বাবা মাও আর দেরি করতে চাইছিলেন না। ওদিকে অনন্যার বিয়েও ঠিক, অনু বিয়ের পর বিদেশে চলে যাবে অরিন্দমের সাথে। স্কলারশিপ পেয়ে অরিন্দম তো রিসার্চ করতে আগেই চলে গেছিল আমেরিকায়। কত স্বপ্ন দেখেছিল তারা দুজনে, কিন্তু অপরাজিতা কিভাবে তার অরণীর কাছে যাবে? সে যে অসুচি, তাই তো তাকে পালিয়ে আসতে হলো অনেক দূরে, অরণীর নাগালের বাইরে। পরীক্ষা শেষ হবার পরদিন অরণীর সাথে দেখা করে বেশ খুশি মনেই বাড়ি ফিরছিল অপরাজিতা। ঘরের দরজা খোলা, বাবা বাড়িতে। দেখে অবাক হলো অপু, বাবার পাশে অপুর অপরিচিত আর একজন বসে আছে। বাবা আলাপ করিয়ে দিল, এই যে মিস্টার বটব্যাল, এই আমার মেয়ে অপরাজিতা। অপু মা একটু চা করত। বাবার সহজ কথায় অপু বিস্মিত হয়। আজ কতদিন পর বাবা এইভাবে তার সাথে কথা বলল। অপু ভেতরে গিয়ে চা করে আনে, তারপর কথা চলতে থাকে। হঠাৎ বাবা বলে, তোরা কথা বল, আমি একটু খাবার নিয়ে আসি। বাবা চলে যাওয়ার পর ভদ্রলোক অপুর পাশে এসে বসেন। অপু সরে যেতে গেলে উনি বলেন, আজ রাতের জন্য তোমার বাবা আমার থেকে 10,000 টাকা নিয়েছেন, তাই আপত্তি করে কোনো লাভ নেই। অপু ছুটে বেরোতে যায়, তাকে বাবা বাইরে থেকে তালা দিয়ে গেছে। সেদিনের পর অরণির ফোন ধরেনি অপু, অনন্যার ফোনও বেজে গেছে। দিন কয়েকের মধ্যে ফোনের নাম্বার বদলে ফেলেছে সে, পুরনো সব সম্পর্ক মুছে দিয়েছে জীবনের খাতা থেকে। সৌমিত্র বটব্যাল তার কলকাতার ফ্ল্যাটে নিয়ে এসেছেন অপুকে। তার ব্যবসার উন্নতিতে অপুর অবদানের কথা বারে বারে বলেন তিনি। অপুর কোনো কিছুর অভাব রাখেননি সৌমিত্র বটব্যাল। সুন্দরী শিক্ষিতা মেয়েকে শয্যাসঙ্গিনী হিসেবে পাওয়ার লোভে সৌমিত্র বটব্যালের অনেক কাজই খুব সহজে হয়ে যায়। বুকের মধ্যে রক্তক্ষরণ নিয়েও অপু হাসি মুখে তার ক্লায়েন্ট সামলায়। সমাজে তার যে এখন একটাই পরিচয়, সে নিশিকন্যা। আজ এই দুর্যোগের রাতে অপুর চোখের জল, বৃষ্টির জল মাখামাখি হয়ে যায়। অপু ভিজতে থাকে।

কেয়া মুখার্জির মেয়ে ঐন্দ্রিরা বলছি। মার অবস্থা খুব খারাপ, আপনি একটু আসবেন? আমি ইস্টের নার্সিং হোমে যাচ্ছি, একলা সামলাতে পারবো না। মা আপনার নম্বরটা দিয়ে বলেছিল খবর পেলে আপনি নিশ্চয়ই আসবেন। প্লিজ প্লিজ আসুন, আমার ভীষণ ভয় করছে। রং নাম্বার বলার সুযোগটাও পেল না বাবিন। মাথার ভেতর কান্না জড়ানো গলার স্বর ধাক্কা মারছে। কি করবে বাবিন এখন? একটু পরে এক হাহাকার ভেসে আসে ফোনের তার বেয়ে। মা নেই মানব বাবু, আমি এখন কি করব? আর পারে না বাবিন, তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়ে সেই অচেনা ভেঙে পড়া স্বরের উদ্দেশ্যে। মানবিকতা এখনো বেঁচে আছে অনেকের মধ্যেই। পৌঁছে যায় নার্সিংহোমে, কান্নায় ভেঙে পড়া মেয়েটির হাতে ভরসার হাত রাখে। ব্যাকুল ঐন্দ্রিলা হাত চেপে ধরে কান্নায় আরও ভেঙে পড়ে, বলে আমি কি করব এখন, আমি কার সাথে থাকবো মানব বাবু? এক স্টাফ এসে দাঁড়ায় নার্সিংহোমের বিল হাতে করে, বলে 5,000 টাকা বিল হয়েছে, ওটা দিয়ে বাকি ডকুমেন্টে সই করে বডি নিয়ে যান। এক নাম করা কোম্পানির এইচআর বাবিন অর্থাৎ সৌগত বাসু এক মুহূর্তের জন্য থমকে যায়। অজানা অচেনা মেয়েটির দিকে তাকিয়ে বড্ড মায়া হয় তার। মুহূর্তে কর্তব্য স্থির করে হনহনিয়ে বিল কাউন্টারের দিকে এগিয়ে যায়। সে বিল মিটিয়ে ডেথ সার্টিফিকেটটা নিয়ে ফিরে আসতে আসতে দূর থেকেই একটা ভিড় নজরে পড়ে। আরে মেয়েটি তো ওখানেই বসেছিল, তার কিছু হলো না তো? দৌড়ে গিয়ে অজ্ঞান ঐন্দ্রিলাকে আবিষ্কার করে বাবিন। খবর পেয়ে ডাক্তারও এসে পড়েন। ঐন্দ্রিলার সুস্থ হতে বেশ কিছুটা সময় লেগে যায়। বাবিন ঐন্দ্রিলার কাছে গিয়ে নরম গলায় বলে, আপনার আত্মীয় স্বজনের ঠিকানা ফোন নাম্বার দিন, সবাইকে খবর দিতে হবে তো। আমাদের তো আর কেউ নেই, বাবা মারা গেলে আমাকে আর মাকে তাড়িয়ে দিয়েছিল ঠাম্মি আর পিসিরা। শুনেছি মা যাতে বাবা চাকরিটা না পায় তারও চেষ্টা করেছিল ওরা। মা খালি আপনাকে ডাকতে বলেছিল, বলেছিল একমাত্র আপনি আমাদের আপনজন। আমি তো কিচ্ছু জানি না, কিভাবে মার শেষ কাজ করব? অসহায় মেয়েটিকে নিয়ে শ্মশানের পথ ধরে বাবিন ওরফে সৌগত বাসু।

শ্রোতা বন্ধুরা, এরই সাথে শেষ করব আজকের অনুষ্ঠান। আজকে সমগ্র অনুষ্ঠানটিতে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অপর্ণা। নমস্কার, শুভরাত্রি।